0: हेलो हेलो
1: हेलो,
0: हेलो, गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सर।
0: कना वी बीर बनो
1: आई मुकेर तराल है ना मुकुंड जी वाके नंदोनी सर।
0: नंदो तराम नोक्सरी करम बेसे तासी के तक पियो
1: किला मिसे जे कोई की किंग सर्वेट वाज ना स्पान छकदो। अभी मत तागे की सर।
0: হই ইখেন লক্তা রেড রোজ হই হই ফজবাই সাইনি কারি তৌবিরাম বনা হজিক সেবো
1: পুছাগি প্রোগ্রাম জিং সাইলিং নাজরাম মিছা
0: হজিক কুনন দোজি কমাই তৌবিরি গে
1: জিক সে ইউজিক কই গি স্লো চিং গি মতম মোদনি না লো চিং গি থবাই না খরা চিন তৌবিরি সা
0: হই হই ইয়াম নুঙাই হই আদুদি পুষ্পরানি না সকপা থাংজম কোরা না সাইরেংব তোম থাংজম না সকপি সাইসে হাইবাই তো বৈসাগি সিনদে মতিয়াম তঙ্গং বিরাদিয়াম নুঙাইনি
1: হাইবদি হাইজদি সাদি বোয়াই কই সারগি কাকলে কদুমাই না আই মতিয়াম তঙ্গং জেনগেসা
0: হই
1: ওয়াখন ইথ হাউরি লাইকা ফংখংজি
0: রোমি মেটাইনে সাইরেংব তোমা থাংজমনা সাইরাংব ইয়াম ফজব ইসাইনি খানবিরকপ ইসাই ইখেংলকতা রেড রোজ ফিল্মগি ইসাই খুদল তামজারি মিয়ামপনা তামিনাসি
1: থ্যাংক ইউ স্যার
0: থাকচারি।

ইসাইসিকে লইনা গুড মর্নিং মণিপুর লাইভ ফোন ইন মণিপুরি ফিল্ম ইসাই লানথকসবে লইজারে নসিগ ইঞ্জিনিয়ার অন ডিউটিতে লাইবিখেবসিং দি জয়চন্দ্র গাঙ্গম আমাদি লাইশ্রম শরৎচন্দ্র ডিউটি রুম ম্যানেজমেন্ট হইনে থাক পুবিখেবি কনসম মনিকা আদমি টেলিফোন অকসেখেবা এম এম সনাই টেলিফোন তবিরক্ত থরম সিরে সারুক আপিখেবসিং আমাদি তাবিখেবসিং বু আমুক কাহানা থাকচারী

0: তাহানজাকিবে এসে এসেগে লইনে না গীত লানথকসবে লইজেরে আদমনে তাবিরিবা আকাশবাণী ইম্ফালগে এফ এম সঙ্গাই চ্যানেলনি হজিক সঙ্গাই চ্যানেলগে মখা তাব থৌরম সিং লানথকপিনবগিদমক এখয়গে অনাউন্সার টংব্রম রমিতা দা খুশিনেজেরি
1: সনায়াবো থাকচেরি

0: একটা রিসার্চ ইনোভেশন আমাদের নব টেকনোলজি সিজিনব মালয়ামগ ল্যাবোরেটরি আমা খে হবস হনগদবনি আহমদাবাদ কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আনা লাইয়েঙ্গি লামদা এআই সিজিনব হাইবসিদ পাংথোকিব আওয়াংব থাকি মিফামদ ওয়াঙাংবদ মন্ত্রীনা আনা লাইয়েঙ্গি লামদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হেন সিজিনাদুনা ড্রাগ পুথোকপ আনা লাইয়েঙ্গ আমসুং হকসেলগি ফিবম হেন ফগলহনব ফোংদোকি এআই বু দায়িত্ব লাইনা মিওয়বদ আসয়ঙ্গাম থোকহনদব মৌদ সিজিনবগি টাঙাই ফদবসু শ্রীমতি পটেল ফোংদোকি পাইলট প্রজেক্টসিংদাগি থাবক ওয়না অন্থরাকপদ সরকার একাডেমিয়া হেলথ কেয়ার ইনস্টিটিউশন সিং আমসুং স্টার্ট আপ আমাদি উদ্যোগ সিংনা মাপুং ফানা মতেন পিবিনবসু মন্ত্রীনা হাইকি হাউজিক সানবগি পাউ খেত্রিমায়ুম বিরোস্তগি
1: ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব না চাম কুন্থামঙ্গা সুবা অল ইন্ডিয়া দুরন কাপ কি চ্যাম্পিয়ন ওইরে কলকাতাগি সোলেক স্টেডিয়ামদ গসি সানকিব ফাইনাল ম্যাচদ ইস্ট বেঙ্গল এফসি না মোহন বাগান সুপার জায়ান্টসপু পাঞ্জিল মারি আমদ মাইথিব পিকি ইস্ট বেঙ্গল এফসি গি পাঞ্জিল আদু টিএইচপিপি না আমা এডমন্ড লার্লিন ডিকানা পাঞ্জিল আহম চানকি মোহন বাগান কি আমত গাইরব পাঞ্জিল আদু মনবীর সিং না চানকি ইম্ফাল কি খুমন লম্পাক স্টেডিয়াম ইয়াওনা ভারত কি তোমান তোমানব শহর মঙ্গাদ জুলাই কুমাদ গ্রুপ তরু খাইদোক্তনা টিম কুমারি না লিগ আমসুং নকআউট স্টেজ খাইদোক্তনা সানকিব টুর্নামেন্ট আসিদ মণিপুরদগি ক্লাব আহম এফসি রেংদাই ট্রাও এফসি আমসুং নেরোকা এফসি সরুক ইয়াকি কেন্দ্রগি স্পোর্টস মন্ত্রালয় মতং থাকি জাপান পাংথোকদর এশিয়ান গেমস সরুক ইয়ানব ভারত কি সানরই চামড়ি মরফু তরানিথো মিং লক্ষোকলে সানরই চানি হুমফু মঙ্গা নুপি চানি কুন্তরেত ইউরি নুপিগি এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপত ভারত অস্ট্রেলিয়াগা সানগনি পুল ইগি আনিসুব রাউন্ড ম্যাচ আসি পুং তরমাখায় সানগনি হজিক ফাউবদ নেদারল্যান্ডস পয়েন্ট তরুক ফদন হান সেমি ফাইনল চংখ্রে চাইনা পয়েন্ট আনি ভারত অস্ট্রেলিয়া পয়েন্ট আমম ফলে বেঙ্গলুরুদ চাথ্রিব দুলীপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট কি ইস্ট জোন নর্থ ইস্ট জোন আনিগত সানকিব টেস্ট ম্যাচ কি আহানব ইনিংস ইস্ট জোন ব্যাটিং তবদ ওভার মরিফুদ উইকেট তরুক তুরগ রান চাহুম ইয়ংখৈ মঙ্গা লৌরে নর্থ ইস্ট জোন কি ফাইরোজম জ্যোতিন উইকেট আহম লি কলম্বোদ চাথারিব ভারত শ্রীলঙ্কা আনিগি ক্রিকেট টেস্ট ম্যাচত ধুম্র জুরেল সারন সেন হোজিক ব্যাটিং তৌরি উইকেট মঙ্গা তুরগ রান চাহুম লৌরে সেরিজ আসিদ হোজিক ভারত সিনোদ মাংজিল থারি ভারত কি তেরেসা জোলি গায়ত্রী গোপীচন কি জুরান দিল্লি ইম্বু চাথারিব ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিং কুন্তরুক সেনজেন তকমান ফলে ভারত কি জুরা আনি চাইনাগ জিয়াস ইন ফ্যান জাং সু জিয়ানবু পয়েন্ট তরাতু কুমাথোয় কুমাথোয় তরমা কুমাথোয় তরহদ মাইথিব পিকি ওয়াশিংটন
0: থাকচেরি বিরোস আরবদ পাও খা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাইরি স্পেস সেক্টর কে স্টার্ট আপ সরকার মপুং ফান থাজব থামলি মণিপুরী সাহিত্য পরিষদ ইম্ফাল মিফামদি উপাধি আমি সেল মানা এনথোখ্রে উইমেন রিজার্ভেশন বিল রাজনীতি সাহত বিল সংসদ পাস তৌনব হোনবদ সৌগৎপিব বিজেপি কংগ্রেস তাকসিনে কেন্দ্র কি হকচেল ইম্বাল রাজ্য মন্ত্রী অনুপ্রিয়া পটেল হাইরি ভারত পুমালয়ম ফার্মাসি খব মালয়ম ল্যাবোরেটরি খবসু হোনগদবনি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব চাম কুন্থ্রা মঙ্গা সুব ইন্ডিয়ান ওইল দুরান কাপ কি চ্যাম্পিয়ন ওরে পাউ লজরে
2: क्या बात है बड़े दिनों बाद।
3: हाँ यार, अच्छा सुन, दाढ़ी बनवाने का कितना होगा?
2: अरे वही अपना 60 रुपया।
3: अरे यार, अभी सिर्फ मेरे पास 30 रुपए कैश है।
2: तो देख, दो तरीके हैं। पहला, आधी दाढ़ी करा ले।
3: और दूसरा?
2: अरे डिजिटल पेमेंट कर UPI से।
3: ये लो यार, UPI ने तो बचा लिया।
2: एक काम कर, फेशियल भी करा ले, डिजिटल पेमेंट कर देना।
4: भारत करता है डिजिटल भुगतान,
5: हर लेन देन अब है आसान।
6: थौरम संदोक्तुने ताहंजरीवसे मेगाहर सामग अहुम दशमिक मंगारे संदोक्चवा आकाशवाणी इम्फाल के संगाई चैनल दिगनी हौजिक लांथोक्चरी थासिगी सैसकलीबा रूपरागगी सैसकप सिंह সৈরেংবা দশেন্দ্র ওনাম পুথোকা হৈক্রুজম দেবেন্দ্র থওয়ানগি মাপন নি পানবা ইমস

ভাঞ্জাৰী বেছে এসে সেগমাই টু রেল ফিল্ম দেগে লোকচব ইসাইনি খাইডেম ইমোগি মায়েকতা সৈসকপা আমাদি সৈরাংবা একে আঙ্গয়।